ইবো আকাশবাণী লেন কাস্তিং ইসরা দিসকিট ডুলমানে নাসুলগুন সানাজাত নিস্তং নিশুস চাপতুনে মিস্তিসে খাকতাংপে নাঙা খাংপাগুনে থো চুয়েন জিতানক ইবে নাঙা খাল সাবডিভিশনে নাঙা ওয়ান মিশন ওয়ান গোলে নাংজিন মিস্তিস তাংখানে জিরাং খাগা নাঙা লাস চো ছোকসপা ইয়োতেনক গজুগে জাগা সাবডিভিশন নাঙা গেল খাবেলদানে লাসের খাকছেন গুজুক উচ্চে সে নাঙা সুপারভাইজার তং এনুমেরেটর গুনে খাক আলেনক লে সিনেম সমান খানা গেলচিলদানে কা তামাক মিলিন চেসে ইজাক চুল্লা সিস্তে এনক ইজাক সিচে সে মিক্সি চিচকসপো থামাক মাকল খানে নাসা সিকিউর চুক চেসলা হাগু সাল চেসলা এনক এটুস লাদাখ উজুংসে খামসে মেস্তনপা ডক্টর থেনলেস কুন্ডন সুচুল্লা জুকসে এনক ক্লিন লে মিশন নিস্তং নিশু চারুগে খাক চিকতং জংয়ে জুংছি তারিখ পে ছোকসনে লে জংয়ে নাঙে লাসকুং সোসে নাঙা সাংরে লাসকুল সুলখান বো ট্রান্সপোর লুসেনক ইবে মিক্সি মিমাং স্কুন সাংমা খরিউক সাংমা তং মিমাং সে লাসগান ইনখান গুন হা গোচুক চেসলাইনক এ লাসকুল বো জাবথুং তাং স্পুসকে স্কোরে লাসকুং পলিউশন কন্ট্রোল কমিটি জংয়ে ট্রেজারি লাসকুং স্ট্যাটিস্টিক্স ইউলোশন সিংথক বাদগেট কাউন্সিল সেক্রেটারি স্কোরিয়াংস লাসকুংস তেতে লাসকুংস মাংপো সুকে নাঙা সুলতেনক চিলন নরেন্দ্র মোদি দিরিং নিউ দিল্লি নাঙা মায়ানমারে সেচিন উমিং আয়ুংলিং তংয়াম পয় জালথাতে জাতে ইনক ই জালথাতে কানে গ্যাগার তং মায়ানমার রে গেলরাফ তং দিলডুকসে কা জলথাত স্কুট খানে ফানক ছাচেসেনক এরিংসলা গেলখাব নিসকে পারে সুংসকে বে থকাং সুন্দোস যাচ্ছেসি ছোট চুয়েনজিতাং তেনক মায়ানমারে সেচিন সেচিনে যুক্তং সেকা সেচিন দ্রৌপদী মর্মু তং নামপা দেরিং ফিতকা থুগা যাচ্ছেসেনক শেষ্রিক লাসখা গানা লাইট অ্যান্ড লোটাস রিলিক্স অব দ্য অ্যাওয়াকেন ওয়ান ডেমস্তোনে তালিক জাতে ইয়ুৎ খানে নাঙা জিক্সকোর জাতে ইগুন জিক্সা যাচ্ছে ন এই ডেমস্টোন বো তেজিং সিক্স পায়ে সঙ্গে সাক্ষাৎ হুবে পিপরওয়া চিল্লাপ সেনে রিংসেল রিম্পোছে তং খং তং ডেল ইয়ুৎ খানে নস্কাল খাকচান গুনে ডেমস্টোন জাতিন জিকতাং তেনক মায়ানমারে গ্যাগাররে নেবারহুড ফার্স্ট অ্যাক ইস্তং মহাসাগর থাপচুস গুনে কাল দান চোস্তে ইয়োতেনক মায়ানমারে সিজিনে ই জিক্স করে জাস্তে গেলখাপ নিষ্কে ডেলডুকসে নাঙা গেলা ছাচেসে ছোট চুয়েন জিতানক শিলন নরেন্দ্র মোদি ফুকগ্যাং শ্রী মেল তাবে নাঙা নেচিক সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস তং সবকা প্রেয়াসে ইস্তাবে কানে স্পষ্টপা থপতে গ্যাগারে নাঙা বুৎখানে লো চুকি সে নাঙা গির্জা ছিনমো ইয়ন জিতানক এরিংসলা মোদি জুঙে নেলবাচন জিংবাত পা পোমো তং জুনুগুনে ফান্দে তং এয়ারগে সে ফিয়া লাসির খাকচান মাংপুচি শুলতে নক শিলনে জিংবাত পাগুনে ফান্দে ফিয়া ছাকলাস জাত খানে নাংনে চিক পি এম কিষান সম্মান নিধি ইনক কাবো গেল খাবে নাঙা জিংবাত পে ফান্দে ফিয়া ছারজি ছেনমগুনে নাংনে চিক এনক ই ছারজি নাংসিন লুজুং জিংবাত পাগুন লা পেনিকের মস্তং টুক খোঁয়ে একাউন্টে নাঙা সিকাং দা লেবিন জিকতানক আইপিএল ক্রিকেট ডান্দুরে নাঙা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্স লা উইকেট সঙ্গানে ফাম কালতে ছাদমিল্লা লান নিসপা আইপিএল এ নাঙা গেলখা লেনদনক আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নাঙা গুজরাট টাইটান্সে ওভার নিশুই নাঙা উইকেট গ্যাদকা রান গ্যাদাঙ্গাপচুঙা চোস্তেনক বিরাট কোহলি রান দুচুতনে জাস্তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই ওভার চুপ গ্যাতে নাঙা গেলখা লেনদেন